ইনি গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের সিরা কুড়ে গুমুরাইয়া মারে কি ইনি গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের সিরা কুড়ে।